0: তো খুরদা খুরদাই মেরো তো উমেরই গইছে
1: ডোন্ট ওয়ারি জি কিনে হতার গরম ধৈর্যতা
0: তপাইহরু জস্তো মাফি সঙ্গ কুরাগন্ন কাহ সকিন্ছ।